সন্ধান হয়েছি সলগে সলগে রওয়ানা দলম্বা আখলি ওশাড়ি, সলগে সলগে রওয়ানা দলম্বা আখলি ওশাড়ি, দশুন্ড পসরুন মে নম আখলি ওশাড়ি, গুতুন নকৃজি দ চুড়ু পুসুকু বিয়াই, গুতুন নকৃজি দ চুড়ু পুসুকু বিয়াই, টকমানা দ বাদ জল জমা আখলি ওশাড়ি।